0: Ja, Ghana Kanam heet Pray, de stem van Ika King en Hayten on the vocals in deze heerlijke Dhamaka Ghana, hier zo bij Ujala Radio. Ja, ik heb hier weer Bacha en Hayten. Ja, het is echt toeval, ik doe het niet bewust. Maar ja, het is ook helemaal niet erg, toch? Want we kunnen allemaal wel genieten van deze prachtige, mooie stem die Bacha met zich meeneemt in deze heerlijke Ghana.
1: Kaise, kya haal hai? Kya chal raha hai? Gaane waane sun raha hai? या पढ़ रहा है जितना मर्जी रिश्तेदार तेरे पीछे पड़े देख डरियो ना तू सपने देख और बड़े देख ये जानकर तू आज बड़ा दंग होगा कि 15 साल में इन सब का मुंह बंद होगा जिन टीचरों को तुझसे जरा भी उम्मीद नहीं थी उन सारे टीचरों